0: ছিল নাকি বিলেতের ভাইপতি ব্যাস তীর প্রার্থনা তো আপনার থানা যাবা অবশ্যই আপনার সানো ব্যাস রেখা তীরা তো ব্যাসে ঢ্যা তীর নাকি
1: তখন তো আমার সন্তোষ পালন আদিকে নিরভ্যাস কর্তা নিজুলা ও বহকাম লাখ সানো ব্যাস মিনা হুই গই কর্তা ভুক্তানি মা মেরে মেরে বাহানাবাজি করার নারাবাজি করার ও জনপ্রিয় অবাঞ্ছনীয় গতিবিধি করার গৈর কানুনি ও বিত্তীয় অনুশাসন বিরুদ্ধ নিন্দনীয় কার্য হো
2: এক নেপাল নবমিত বিত্তীয় সংস্থা লিমিটেড ও রেডিও গোবরা এবং সহকারী জনহিত জারি সন্দেশ
1: কিশোর জীবনমা লাগু পদার্থক প্রভাব কিশোর অবস্থা ভবিষ্য নির্মাণ করতে সময় হো লাগু পদার্থক এক পদক প্রয়োগে গলত মানসিক সমস্যা পড়াই অসর পুরান সক সাথী দবাব হইন আপনার সপনা পক্ষমা নির্ণয় কর তনাব ভয় খুলা কুড়া কর সমাধান লাগু পদার্থ হইন লাগু পদার্থ টাড়া বসৌ স্বস্থ র

0: ইস কাকবা ডাল গুড়িগারা আরা মাছি শিকার ও ফল ফুল আয়রনযুক্ত খানা নিয়মিত রূপে খাই।
1: জঙ্ক ফুড কম করি, সন্তুলিত খানা রোজি, স্বাস্থ্য কিশোরী।